আজি বিয়লি 5:45 বিদ্যার্থীর অনুষ্ঠানত নবম শ্রেণীর অসমীয়া বিষয়ের পাঠ মানব বন্দনার দ্বিতীয় ভাগ পাঠ আগবাব অপর্ণা শর্মায়। সন্ধ্যা 6:10 কৃষি জগৎ অনুষ্ঠানত মাটির উর্বরতা বৃদ্ধির জীবামৃত এই বিষয়ে হওয়া আলোচনাত ভাগ লব ডক্টর বংশীধর কলিতা আর মৌসম হাজরিকায়, আত ধরব মেলোডি পাটগিরি, প্রযোজনা উৎপল বরার। বিয়লি 5:25 গয়া শ্রোতার অনুষ্ঠানত গ্রাম সেবক ভূপেশ বর্মনের সঙ্গে থলিতে বাণীবদ্ধ হওয়া এটি সাক্ষাৎকার, সাক্ষাৎ গ্রহণ কঙ্কিতা ভরদ্বাজর, প্রযোজনা উৎপল বরার। পুয়া 7:30 মোর সঙ্গীত যাত্রা অনুষ্ঠানত কুল বরুয়ার সঙ্গে হওয়া কথোপকথনের চতুর্থ তথা শেষর খণ্ড, আত ধরেছে উৎপল দত্তয়। আজি পুয়া 8:30 গীতিমালিকার শিল্পী জীবেন্দ্র মোহন দেবশর্মা, শান্তা উজির, বিজয় মহন্ত, গীতিমা দাস আর বিমল কুমার দেববেধি। পুয়া 9:20 আর নিশা 9:00 সিনেমা গীতর অনুষ্ঠান চিত্রগীত। দিনের 10:00 হাতে বাতে সুরের আবেশ, প্রযোজনা কার্তিক সূত্রধর। 10:30 রাষ্ট্রীয় শৈক্ষিক গবেষণা আর প্রশিক্ষণ পরিষদের দ্বারা প্রযোজিত অনুষ্ঠান উমঙ্গ। দিনের 11:05 পরাগমালা, 12:15 গীত আর গজল, 12:30 আধুনিক গীতর অনুষ্ঠান সুরের করণী। দিনের 1:10 আর সন্ধ্যা 7:45 শবনম শেহনাজ বেগমর কণ্ঠর আধুনিক গীত। সন্ধ্যা 7:20 আকো শুনা হক। সন্ধ্যা 7:35 পূবালীর সুর অনুষ্ঠানত কার্বি গীত। নিশা 8:02 পরিয়াল কল্যাণ অনুষ্ঠানত মাতৃগর্ভতে গর্ভস্থ সন্তানের রোগ চিকিৎসা, এই বিষয়ে ডক্টর জয়ন্ত কুমার গোস্বামীর সঙ্গে হওয়া এটি সাক্ষাৎকার, সাক্ষাৎ গ্রহণ আর প্রযোজনা সীমান্ত বার্মার। নিশা 9:30 এখনি নাট দুলুহতর নাটর রচনা প্রহাস কুমার ভট্টাচার্যর, প্রযোজনা অসীম কুমার কাজীর। পুয়া 6:55 জ্ঞান বিজ্ঞান, প্রযোজনা প্রবাল কুমার শর্মার। 7:15 আজি পুয়া, প্রযোজনা কার্তিক সূত্রধরের। দিনের 11:00 আমার যুববাণীর প্রায় অনুষ্ঠানটিত যুব সাহিত্য শিতানত অতিথি ধ্রুবজ্যোতি ডেকা আর বনশ্রী বৈশ্য, আত ধরব ভার্গব কলিতায়, প্রযোজনা ইন্দ্রজিৎ দাসর। 12:15 গীত আর গজল। দিনের 1:20 শাস্ত্রীয় সঙ্গীতর অনুষ্ঠানত আনন্ত লাল আর সঙ্গীতবৃন্দর শেহনাই রাগ সুদ সারেং শুনবলে পাব। 1:50 খগেন্দ্র চন্দ্রনাথর কণ্ঠর লোকগীত। দিনের 2:30 পাশ্চাত্য সঙ্গীতর অনুষ্ঠান, বিয়লি 3:05 আর নিশা 8:00 আধুনিক গীত। 3:15 নেপালী অনুষ্ঠান, 3:45 কার্বি অনুষ্ঠান, 4:30 বড়ো অনুষ্ঠান, সন্ধ্যা 7:05 বৃন্দগান। অনুষ্ঠান পরিস্থিতি ইমানেই।

0: আকাশবাণীত বিজ্ঞাপন দিয়ক অগণিত শ্রোতার কাষ চাপক।
1: Our voice gets you heard everywhere.
0: বিজ্ঞাপন জনসাধারণক সজাগ করিবলৈ আৰু

কমল নারায়ণ চৌধুরীর গীতর কোঠারে খেয়ে আসিল খান্তাউজির, প্রযোজনা আসিল জিতেন দেবর। কমল নারায়ণ চৌধুরীর রচিত

0: বিদ্যার্থীর অনুষ্ঠান প্রাথমিকর পৰা মাধ্যমিক বিদ্যালয়ৰ পাঠ্যক্ৰমৰ ভেটিত ছাত্ৰ-ছাত্ৰীক সমৃদ্ধ কৰা একমাত্র অনুষ্ঠান প্ৰচাৰৰ সময় প্ৰতি সোম বুধ আৰু শুক্ৰবাৰে বিয়লি 5:45
1: এক জমানে সে কাহানি হ্যা সুনা রহি আকাশবাণী ফির আয়া এন্টারটেইনমেন্ট কা রেভোলিউশন জব কোনে কোনে পৌঁছা দূরদর্শন কাহানি নহি বদলি স্টাইল গয়া হ্যা বদল জো কাহানিয়া হম সুনতে আয়ে দেখতে আয়ে আব বহি বেসি হি কাহানি সুনায়েগা ডিজিটাল
2: ডাউনলোড ওয়েভস ওটিটি অ্যাপ নাও এন্ড ওয়াচ ফর ফ্রি
3: এয়া আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহু আমাৰ পাছৰ অনুষ্ঠানৰ ঘোষণা এতিয়াই শুনিবলৈ পাব। এয়া আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহু এতিয়া পুৱাৰ আঞ্চলিক বাতৰি শুনিবলৈ পাব।

এটি যাযাবর ময় এটি যাযাবর ধরার দিহিঙে দীপাঙে লরুণি বিচারিণী জাগ ময় এটি যা

আম ঘর মালম আডুঙারে বুচিয়া তুমা হিন পেন শঙ্কর দিব আমহাং কে ঠেকারিয়া ফানালির চাম পি পনলো হাওয়ার পেনাং আদি মালং কে পাতুমি পেনসি আলাংলি মহাপুরুষ আমহাং কে ঠেক আর্নি তালন আর চোপন বমলো শঙ্করদেব আমহাং কে ঠেক আপুঠা গোয়ালপাড়া হাওয়ার সত্র নাম ঘর মালম তাপিনি আদাব পেন হরিনাম কিলুন পেনসি পারং পনলো বরপেটা সত্র আলং শঙ্করদেব আমহাং কে ঠেক আপুঠাক আদাব অপর সাং পিমারাতুম লাপেন আফি আন পিনসমারাতুম নাম কীর্তন লুন পনলো কোচবিহার মধুপুর সত্র আলংতা আদাব আর নাম কার্ডম পেন মার্নুসনি আসাই ডেংসি তালন আর চুপনলো আনেরলো অপর ভগবৎ কাপুরহি নাম প্রসঙ্গ থিয় নাম হে হুই পেদুপনলো শঙ্করদেব আমহাংকেথে আকলাম বদ্রবা সত্র আলং পাতুমি পেন নিথম আসাই ডেংসি আলিরজাম পেন তালন আর চুপনলো কাতালন আলং আসন আসন কেত কাচিপাতি বর্গী দিহানাম কেলুন কাচিপাতি দা পেদুলো ডিব্রুগড় হাওয়ার আলংতা সত্র লাপেন নামঘর মালম নাম প্রসং কীর্তন ভগবৎ যাত্রা হে হুই পেডুপনসি শঙ্করদেব পীর্থে কাহাজি আনি তালনার চোপনল নগাঁও লোকসভা কনস্টিটুয়েন্সি বাইপুল কেকলার ডাক লাপেন ইংসামজিন পেন কাপি দুপঞ্জি আফান নগাঁও হাওয়ার কাছারি পেঞ্চেসিক চেদাং পন বমলো ভোট কেজক আসাই কাপি চুন পন পামিজি আফান মাং পনসি পাতুমি হাওয়ার ইলেকশন আসাই খিমাতে হাওয়ার কমিশনার অরণ্যক শৈকিয়া পেন স্ট্রংরুম লাপেন ভোট কালাখা পঞ্জি সেন্টার হিনী লাং হুমরি দামলো লাপু বিজেপি অপোজিশন আসন কংগ্রেস এ আই ইউ ডি এফ পেন্ডাং লকাপ্রেক পলিটিক্যাল আসং আতুমটা মেথাং মেথাং আবাং ফুয়া ফারমান ক্যাম্পেনিং আহির চিপি পনলো বাইপোল আফান মিনিস্টার পিজোস হাজরিকা পাতুমি জাগিরুদ গাঁও পঞ্চায়েত ইলেকশন আসাই হেম ইংপু পনলো কেবাংজি প্রিনিফাই ট্রক আর নগাঁও লোকসভা বাইপোল পেডুপঞ্জি প্রিনিফাই সিরকেপ আর ভোট কালাখা পেডুপঞ্জি বাংফু ফাইলাখা আপ্রাংসি আবে কিচুন পনানাথ লাংপনসি স্টেট গভর্নমেন্ট আহিন পেন এডুকেশন হামফাং আলং লুথান বাঙাতু আমফান মিউচুয়াল ট্রান্সফার আলং চেদন দুনতাংলো লাসু অফটা কমিশনার কংচুন নারায়ণ কুমার পেন প্রাইমারি এডুকেশন ডাইরেক্টরেট লাপেন মাধ্যমিক এডুকেশন ডাইরেক্টরেট আফান এপাক আলুকেদ পালিলো ডিমা হাসাও হাওয়ার উমরাংসু আলংকে বাংজি চিটি নিভাই গৈরা প্লি আর আপ্রাংসি আবাই আফান স্টেট আং ডেঙ্কি জুই গেলাং আর নিপু তালন আর চুপনপু হামফাং মিনিস্টার অজন্তা নিয়োগসি আলহি সার্পিয়ামান পেন চেতং দুনপু লাপেন জাপান আইসি নাগিয়া আলং কাপি দোপন এশিয়ান গেমস আলং টিম ইন্ডিয়া কে হিনি রূপ আনং ই লং দুনতাংলো সোয়ারলো মিটার ক্যাপ এয়ার রাইফল শুটিং আলং লাসু আনং ই লং দুনলো বীরতা পানসি কাংতনিকলো

লাকে আকাশবাণী গুয়াহাটি মহাবাহু পিনিকে চিটি নিফাইং করাইছি উর্মি আর্নি কার্বিং ডেং আলং নীলি বন্তি টিমুং পি কাদুকাভিয়া ফান্তা কার্ডংবাজির সি কার্বিং ডেং পথ ডাং বন্ধুল কার্বিং ডেং কেবাং মিডিয়াম ভি পেন মিটার ফারু প্লিরা ক্রে ইসিরা তপরা ফ কিলো হার্স পেন ফারু ট্রক সেরাইং করা সির কেবলা পেন মেগা হার্স পেন লে ফারু ইসিরা ইসিরা তপরা ট্রক হানল আদুন ধুয়াং ডেং দাম দিয়া প্রাং পিনিয়া সারলামথি আর্জিক সনাং পিনিয়া সারলামথি কেথেক কিরি আকলেং অবি কেথেক বুকে আর্টা আফান কালি লামথে কেমান আর্টা কেদুপু আলিংলে কাদু কবিতা কেথেক এজি লাপুকালি পাকলেং মুচত লেমা পুলে আসন্তিন কাচিনি এজি কালি লাহেল কেথেক আবাং লতি আর্টা লে কম হেক তামে আবাংলে বিহেক তামে বিচার আলংকি আকলেং মানদেটবু লাসি কিপু দামালামথে পিনিয়াসার লামথে লাপান হেলো

লাগে আকাশবাণী গুয়াহাটি মহাবাহু কার্বিং ডেং কার্জিলং বম লুন বানাং ডেং লং পেন স্যামসং ইংটি কিলুনা লুঞ্জির আর্জিলং।

0: lunsipu sarthe rongpia phan radio karjuatum abang ko tinta chini nipu abangave pini alangli akkay lamona ke than ji phan akashvani guwahati studio along kewang lase alangli pen nili alangli akkay lamu chithan ji puse ning mathalo kardom di rongpia sangwa
1: kardom
0: nangli radio kuman tu pense la lun kilun pon paphrang iklo
1: si nili ladak guwahati radio station long ke wang abang ke ining ge do teng bang ke 1992 si ladak audition ang pidun lo hala so samson atum da do
0: samson ing ti
1: hama ladak la silpukhuri karbi bhavan do ladak se ajo sang lo adab ladak audition ang pidun lo hama audition da pass der lo আমার সে রেকর্ডিং ফানকে বাংকে এটা দের চেট নিলি রেকর্ডিং ফানকে বাংকে নিকান সে আপি সে নিলি রেকর্ডিং ফানকে বাংথু
0: লা অডিশন হুট কমালো কে দো ডাক প্যাক্স
1: তাক অডিশন হুট কে দো কে জয়সিং রং পি লুন সেপো লালাং লিদো
0: আলাং লিদো
1: লাপেন ইনুত বাং কমানি আমেন সি নে হো
0: ইনি জনিস রং ফাডো মানা
1: ও কালাং কালাং কালাং ল জনিস রং ফারাস হোপেন লা জয়সিং রং পি দো লালাং লিতুম সিনিলি ফান
0: নাকারজু নাংলীলা রেডিও লং কে চেং চেং আলুন জির নিঙারো দমা নাংলীলা উনতে লুন্দি খাতে
1: দো কে দো কে নীলি কে ডাক নাঙ্গে লুন চেং আলু নো পাংকে নীলি নাকপার জুইকপো

0: তাসার তাংলো হে রংস দু দিল অংশ হো রংস কি বাংপো হেম বান্ধু দিল অংশ হেম কি মি বাংপো লতাই জিয়ল সা
1: কে টেং টেং আলুন মাকে লাগাইলো দে নালি মাহাং কোনা লাগে থাকি কে
2: নালি মাহাং কে থেক বাংকে নিজাং কার বিয়াং লং নকবারিয়া লং রি জেংখা কানিয়া রং পি তেপলং আর
1: মেঘালয়
2: লাপু কিলিং লং রি লাপু নকবারী লাসো আং বং হেদি লাদাখ সে

0: ତାକୁ ଲାସୁ ଆଲୁ ଲୁନ୍ଲୁ ଲାଇନ୍ ସିବେଲୁ ଲାସୁ ଆଲୁ ନେଲି ନନ୍ତା ରେକର୍ଡିଂ ଦେଲା ମୁଁ ଆନ୍ସି ରେକର୍ଡିଂ ବି ପୁଇଲୁ ଆଲାମ ଠିକ ନନ୍ କେ ନେଲି ଚେବାନ୍ ବି ହଲାମ ଠିକ ଜ୍ୟୋତି ନିଆଲୁ ସାର୍ ତ ଆସାମିସ୍ ଆଲୁନ୍ ଥା ପୁଲ ଆସାମିସ୍ ଆଲୁନ୍ କେ ପୁଲ ନେଗଲୁନ୍ ବୋଲ ପୁଲ ଅଙ୍କେ ନେଲି ପୁଅ ବାଂ ରେଡ଼ିଓ ନାମ ଦିଦି ଲା ରେଡ଼ିଓ ଆର୍ଜୁଲ ନେଲି ଆମଲା ରେଡ଼ିଓ ଲଂ ଆର୍ନେସି ରେଟ୍ ଆର୍ହେ କାର୍ହି ହୁ ଡୁନ୍ ରେଡ଼ିଓ ନେଲି ସି ପର୍ନ ଆର୍ନି କାଂସାମ ଲା କଣ ପର୍ମି ହ ସିଲୁନ୍ ପୁନେ ସିଲୁନ୍ ପୁସିଆ ସେଣ୍ଟାର୍ ଡୁ ଲାପେନାକୁ ବିବିଧ ଭାରତୀ ପୁଅ ସେଣ୍ଟାର୍ ଡୁ ଆଙ୍କେ ଏସିଆ ସେଣ୍ଟାର୍ ବାଙ୍କେ ଅସମିଆ ଆଲୁନ୍ କେ ବା ସେଣ୍ଟାର୍ ଆଦୁ ଚୁଥିନି ଦେଲ
1: ଗୁହାଟୀ
0: ଗୁହାଟୀ
1: ବା ଡିବ୍ରୁଗଡ଼
0: ଖାଲି ଗୁହାଟୀ ଲୋ ଗୁହାଟୀ
1: ଗୁହାଟୀ
0: আমার দাদা এসিয়ালুন বাংল এইখনি গাঁও বুকুর আপন ইয়াতে দেখু নতুন সপন বলা সালুন বাংল আমার লাসালুন বাংকে ভাল লাগে জুমে পিহু কমালুন নেপিয়াল হ্যাঁ লাসালুন আসাব ওই নিং দুদিন কমান তু সি লাসালুন কে বাঙি মা বলা সর ইডিয়ট হয়ে কায় তা চেব একদম নিল চেলঙ্গে বি তা চেপন দেয় ল হ্যাঁ রেলে দুন তা চেপন দেয় ল
1: জলাশালি গাঁৱৰ
0: ইনিং আবি এনে চাৰ দেই
1: শুনা নাহে।

লাইন ইনিংসে বিদুল বাইলা সোলুন কমান তুসি গেবাং থুজিমা লা কামাথা কামাথা কিসং সৌ গালিল আর লা রেডিও দানিল হি চেরাই দা দিতিল ইংকে আ বেতারি আবেল পোটে চিরু চড়না পো পো বেতারি নাং নাম বিথা লাইল ইংকে রেডিও রজি উপ লা সোলুন দা সারলু নাং জি পুল স্কেল বাংকে দিয়কসন দিলকে টুকুড়ে

তাবাং সলুন লাপেনকে আকো লা সার বাং পুল এ হিন্দি গাব লাগে সার ঠে বলে হে হিন্দি পুটা নিলিগে এনিং আবি দেল মাসিলা রেডিও লঙ্কে বাং লা সহুদ দিলকে টুকুড়ে টুকুড়ে করকে দাদা ফিল্ম হেদি লাটা নন শিখাছি নি হালা সুখে থাকা চিনি নিল আগে লা সলুন আর্জু দুন ল

এয়া আকাশবাণী গুৱাহাটী মহাবাহু। এতিয়া শুনক কেইটিমান আধুনিক গীত। পুনতে এয়া কুল বৰুৱা।

রাত্রির ঘুমতি হেরাই হৃদয়ে শুনায় আঁকি দিয়া পোট কপাল হুয়ায় মন খনে।

0: চাই বই আর কাম নাই উসর চুবুরিয়ার আমার কথার মন মন দি থাকি বলে
1: হল হল উসর চুবুরিয়ার কথা বাদ দিয়া এতিয়া
0: তুমি বড় শাসন করে থাকা হে মোক আজিকালি চাও এই পাচলির বাকেটটো দিয়াচুন পাচলিখিনি ভরাই থ
1: অধ্যাপক মহাশয় কিবা করার মন থাকিলে নিজে নিজে করিবা বুঝা কাম এটা ধরে মোকো ইটু দিয়া সিটু দিয়া এখন করে না থাকিবা নহলে থই দিয়া সময় হলে মই নিজে করে লো
0: একেবারে দেখুন টিঙিরি তোলা
1: একো টিঙিরি তোলা নহয় এই দুইটা বার্নাতে বস্তু উঠাই দি মই তোমার আলপেশন ধরে থাকিব নোৱাৰো নহয়
0: তাকে কোয়া মই নিজে বিচারি লব পারিম নহয় হুয়া সুখদুতে পড়ি আছে এখন বাকেটটো হ্যাঁ বেশ টাটকা হে পাচলিখিনি অলপ পনিরও আনিছো লোয়া
1: থাসুন হয় তাতে থা
0: হে বাজারখনো যে হল আর হে একে সোপা পাচলি কিমান আর খাবা জুটি খলাবলৈকে এই পনিরখিনি আনিছো জানা এই দুদুলে পনিরের তরকারি বড় ভাল পায় নহয় ধুনিয়া করে রাঁধিবা কো অ রুবা এই সি পিছে কোড হে মাত বোল একো শুনা নাই দেখুন নাই নাকি ঘরত
1: মৃদুলের তালে গৈছে
0: মৃদুলের তালে গৈছে উভুততে রাতি নহব জানো অকলে আহিব পারিব না সি
1: ইমান সরু লড়া হয়ে থাকা নাই দিয়া তোমার বরপুতেরা আর অকলে উভতিব কিয় প্রদীপে গাড়িরে নমাই থই যাব অফিসের কামত তেও সেইপিনে গৈছে
0: ও তার মানে প্রদীপও আহিব ভালেই হব দিয়া রাতির ভাত সাজ তেও ইয়াতে খাই যাব পারিব
1: ই খাবহে হয় যেহে তোমার ইঞ্জিনিয়ার জোঁয়ায়েরা রাতি রাতে ভাতেই নেখায়
0: এ আজি খাব দিয়া এসাজ হে মই কলে না করব নারিব সাবা
1: লওয়া কফি লওয়া
0: অ দিয়া ৱাহ বঢ়িয়া কফি বঢ়িয়া তোমার হাতৰ কফির সোৱাদেই বেলেগ পিছে হেৰি নহয় দুদুল কিয় গৈছেনো মৃদুলৰ তালৈ অহা সপ্তাহত তার মেডিকেল এন্ট্রেন্স টেস্ট নহয় জানো
1: তার বাবেইতো গৈছে মৃদুলৰ পৰা আইডিয়া লবলৈ মৃদুল মেডিকেল ষ্টুডেণ্ট হোৱাত ই এটা সুবিধা হৈছে দিয়াচোন সুৰক্ষা তার টেস্টৰ খবৰটো যে অন্তত ৰাখিছা
0: খবৰ ৰাখিছো মানে কি কোৱাহে তুমি মই তার খা খবৰ একো নাৰাখো বুলি তুমি ভাবা নেকি
1: মই ভবা নভবার কথা নহয় হে দুদুলে নিজেই ভাবে যে তুমি তার কেরিয়ারের প্রতি বড় বেশি ইন্টারেস্টেড নহয়
0: তার মানে তার মানে তার কেরিয়ারের কারণে মই কি নকরা কয় আছো কোয়াছুন টিউশন জোগাড় করে দিয়া নাই নে তার কারণে প্রয়োজনীয় কিতাপত্র মই জোগাড় করে দিয়া নাই নে খোয়া বোয়ার ক্ষেত্রতে মই তার মন যোগায় চলিবলে যত্ন করা নাই হ্যাঁ অবশ্যই কব পারা যে মই এইবিলাক বিষয়ত অত্যুৎসাহী নহও কারণ লড়া ছোৱালীক সামর্থক সেরাই অত্যুৎসাহর বিষয় মই পরিণতির বিষয়ে মই ভালকৈ জানো
1: হেয়া উঠিলেই নহয় তোমার খংটো
0: খং উঠার কথা নহয় অনুজা খং উঠার কথা নহয় এইবিলাক সেন্টিমেন্টত আঘাত লগা কথা তুমি জানা দুদুল আমার ডাঙর লড়া তার উপরতে নির্ভর করেছে বাবলুর ভবিষ্যৎ তেনে ক্ষেত্রত মোর যিখিনি সাধ্য সেই আটাইখিনিরে মই তাক দশজনের মাজর এজন করে গড়ি তুলিবলে যত্ন নকরিম কিয়
1: আরে হল বাবা হল এই কথার কথা তাত লাগি
0: এই যে বজারলে যাওতে মই পনির খিনি আনিলো কার বাবে দুদুলে বড় ভাল পায় বলি তার কারণে নহয় জানো অথচ হি মনে মনে ভাবি থাকিব তোমার আগত ফুসফুসাই কব যে মই তার কেরিয়ারের প্রতি ইন্টারেস্টেড নহ
1: হি সেই সরু লড়াটোর কথা তুমি ইমান খং খালে শোভা পাই জানো কোৱাচোন
0: নহয় সরু লড়া ছোৱালী বিলাকে সিহঁতর বয়সতকৈ সরু বা বয়সতকৈ ডাঙর বলে ভাবা ইয়ার কোনোটোৱে যে সিহঁতর মানসিক বিকাশের বাবে স্বাস্থ্যসন্মত নহয় সেইটো কথা তুমি ভালকৈ মনত রাখিবা
1: কথাখিনি নিশ্চয় ভনী জোঁয়ায়েরা ডাক্তর বিকাশের পৰা ধার করে শিকা নহয় জানো
0: ভাল কথা এটা কোর পৰা শিকিলো হে ডাঙর কথা নহয় কথা হল
1: হেৰা তুমি ডক্টর সাহিত্যৰ হে মনস্তত্ব বা মেডিকেল সায়েন্সৰ নহয় কাৰণে কথাখিনি কলো
0: হেৰা নাই বাসুন এনেবিলাক কথাত হাঁহিলে সহ্য নহয় নিজৰটো এম্বিশনৰ লিমিট নাই মোকো এতিয়া সেই দললৈ টানিব খোজা মই জানো নহয় গণিত আৰু ফিজিক্সৰ টিউশ্যন লোৱাৰ বাবে অধ্যাপক কাকতি খাতিৰ কৰিবলৈ নোযোৱাৰ বাবে তোমালোক মাৰা পুতেৰা এতিয়া মোৰ ওপৰত উফন্দি আছা
1: উফন্দাৰ কথা নহয় কাকতিৰ টিউশ্যন লোৱা ষ্টুডেণ্টে যিবিলাক টিপছ পায় সেইবিলাক সকলো ধৰণৰ কম্পিটিটিভ পৰীক্ষাত অব্যৰ্থ বুলি প্ৰমাণ হোৱাৰ পিছতহে তেওঁৰ ঘৰৰ পৰা ছাত্ৰৰ লানিৰ শেষ নহয়
0: এই হৈছে দিয়া
1: তাতে তোমাৰ ভাগিনীয়ে ৰাই অতখিনি প্ৰশংসা কৰি কোৱাৰ বাবেহে
0: অথচ তেনে এজন সফল টিউটৰৰ মানুহৰ প্ৰতি কেনে ব্যৱহাৰ